0: গুরু কেলার সাহেব, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। সু খবর কেটে কিনছে না? আচ্ছা সাইড, ডের যে তোমার নাম বিলকুল ওদাই কেন দেখে ওকে মানে গোল বলতে না মসজিদ কেন গৌরী সারা ডের যে তোমার নাম বিলকুল ছুটি মেয়ে সারা বিলকুল ওট ওর সাথে ইয়ো জাহান মানে দেখে শুকর ইয়া দেখি অল্লেশ কে শান্তি খান মালিক আলমাসে কিমদি দার নাম মসজিদ। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম ইমেজি ভাই সাহেব,
0: ফরক আল্লাহ খেরেতে ওমর সাহেব সরঙ্গে
1: খেয়ার দশাই
0: বিলকুল খেরেতে আকবাল কি মাতি উঠছা তা বেরকবি কাম দি কেন উঠু না কাম আছে তাহলে অলরেডি উঠি না জুতি নো কাল হাম প্রোগ্রাম সে কালকে দশ কে কেনা যে নো মে খোলে খান মালিক আলমাসে লিয়া ছোট মে বিশ আমিন খানা চিরে চিরে আর মাই দোন দশে কেন আমিন খানা।